হায় কাইকে গারে রাখেতি আয়ো বাড়ি কাঁধে কি কাঁধে কি কাঁদরানি দে I like